শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 27 জুন শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি মইনুল শাওন। পশ্চিম জাপানের কিছু অঞ্চলের বাসিন্দাদের ভারী বর্ষণের ফলে সৃষ্ট সম্ভাব্য ভূমি ধসের বিরুদ্ধে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ। শুক্রবার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত ইয়ামাগুচি, হিরোশিমা এবং কাগাওয়া জেলার কিছু এলাকায় ভূমিধসের জন্য 4 স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 4 স্তর হল দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা, যার অর্থ হচ্ছে ভূমিধসের ঝুঁকি অত্যন্ত বেশি এবং লোকজনের বিপজ্জনক এলাকাগুলো থেকে সরে যাওয়া উচিত। একটি স্থির মৌসুমি বৃষ্টিবলয়ের কারণে শুক্রবার সকাল পর্যন্ত তীব্র বৃষ্টিপাত হয়েছে। সকাল 11টা পর্যন্ত শিজুওকা জেলার হামামাৎসু শহরে ঘণ্টা প্রতি বৃষ্টিপাতের পরিমাণ ছিল 57 মিলিমিটার এবং নারা জেলার কুজুগাওয়ায় 31 মিলিমিটার। ক্রান্তীয় ঝড় মেখালা কাগোশিমা জেলার আমামি শহরের পশ্চিমের সমুদ্রের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে ক্রান্তীয় ঝড় হিগোস শনিবার পূর্ব জাপানের দিকে অগ্রসর হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা ভূমিধস, বন্যা ও উঁচু ঢেউয়ের ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভূকম্পনজনিত কার্যকলাপ তীব্রতর হতে থাকায় দেশের উত্তরাঞ্চলের জনগণকে ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাপান সরকারের একটি প্যানেলের প্রধান। দিনের শুরুতে ইওয়াতে জেলার উপকূলে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর বৃহস্পতিবার ভূমিকম্প গবেষণা কমিটি একটি বিশেষ বৈঠক করেছে। প্যানেলটি জানাচ্ছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল 1994 সালের 7.6 মাত্রার একটি ভূমিকম্পের পশ্চিম প্রান্তের কাছাকাছি। প্যানেলের চেয়ারম্যান ওবারা কাজুশিগে বলেছেন, বৃহস্পতিবারের কম্পন অদূর ভবিষ্যতে একটি বড় ভূমিকম্পে পরিণত হবে কি না তা বলা কঠিন। জাপান সরকার ক্ষমতাসীন দলগুলোকে প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের আগামী সপ্তাহে পরিকল্পিত ভারত সফরের একটি নতুন ভ্রমণসূচি সম্পর্কে অবহিত করেছে, যেখানে তার গন্তব্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি শহর থেকে পরিবর্তন করে রাজধানী নয়াদিল্লি করা হয়েছে। তাকাইচি বুধবার থেকে 3 দিনের সফরে ভারত যাবেন। এই সফর উপলক্ষে সরকার সংশোধিত ভ্রমণসূচি উপস্থাপন করেছে। নতুন সূচি অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটি থেকে তার গন্তব্য পরিবর্তন করে নয়াদিল্লি করা হয়েছে এবং তিনি বৃহস্পতিবার তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। পুরুষদের ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে জাপান সুইডেনের সাথে 1-1 গোলে ড্র করেছে। গ্রুপ এফে দ্বিতীয় স্থান অর্জন করে জাপান নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। একটি জয় ও 2টি ড্র মিলিয়ে 5 পয়েন্ট নিয়ে জাপান গ্রুপ এফে দ্বিতীয় স্থান অর্জন করে। জাপান দল টানা 3য় বিশ্বকাপে নকআউট পর্বে উঠেছে। আগামী সোমবার প্রথম রাউন্ডে জাপান ষষ্ঠ র্যাঙ্কিংয়ের ব্রাজিলের মুখোমুখি হবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্রদের সমর্থন জোরদার করতে মধ্যপ্রাচ্য সফর করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, হরমুজ প্রণালীতে টোল আদায় সংক্রান্ত ইরানি পরিকল্পনার বিরোধী তারা সবাই, এবং তিনি সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্র এটি সহ্য করবে না। বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকের পর রুবিও এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ছয়টি উপসাগরীয় দেশ একটি যৌথ বিবৃতি জারি করে প্রণালীটি ব্যবহারের জন্য সব ধরনের অর্থ প্রদান এবং জলপথটির নিয়ন্ত্রণ দাবিকে প্রত্যাখ্যান করে। রুবিও বলেন, আমার কাছে ফি এবং টোল একই জিনিস। ঠিক আছে, আপনি কাউকে সেখানে যাওয়ার জন্য যদি অর্থ প্রদান করেন, আপনি এটিকে ফি, টোল বা অনুদান যাই বলুন না কেন, এটি একটি টোল। আমরা এভাবেই একে সংজ্ঞায়িত করব। এটি একটি আন্তর্জাতিক জলপথ। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেটি এই প্রণালী দিয়ে যাওয়ার জন্য অর্থ প্রদান করাকে সমর্থন করে। ভারতে সোনা দীর্ঘকাল ধরেই সম্পদের প্রতীক হিসেবে কাজ করে আসছে এবং এটি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তবে সরকার আমদানি শুল্ক দ্বিগুণেরও বেশি বাড়ানোর পর থেকেই এই মূল্যবান ধাতুটির খুচরা বিক্রি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দুর্বল রুপির চাপে ভারত সংকটে পড়ে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে জনগণকে সোনা কেনা বন্ধ করার আহ্বান জানান। সরকার সোনার উপর আমদানি শুল্ক 6% থেকে বাড়িয়ে 15% করে। নয়াদিল্লির একজন গহনার দোকানের মালিক বিমল মেহতা বলেন, এটি এই শিল্পের জন্য একটি বড় ধাক্কা। তিনি বলেন, আগে আমাদের দিনে গড়ে 20 জন ক্রেতা আসতেন, তবে এখন মাত্র 4 জন। অবস্থা খুবই জটিল। আমাদের চলার খরচ যোগানো কঠিন হয়ে পড়েছে। পশ্চিম জাপানের কিয়োতোর একটি মন্দিরে সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য একটি বিশাল ঘাসের বৃত্তাকার কাঠামোর মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার একটি ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠিত হচ্ছে। চিনোয়া কুগুরি নামক এই প্রথাটির উদ্দেশ্য হল বছরের প্রথমার্ধে সঞ্চিত অপবিত্রতা থেকে মানুষকে শুদ্ধ হতে সাহায্য করা। এই বার্ষিক আচারটি বছরের এই সময়ে জাপান জুড়ে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়। কিয়োতোর কিতানো তেনমাঙ্গু শিন্তো মন্দিরের প্রাঙ্গণে বৃহস্পতিবার ঘাসের এরকম 2টি বৃত্তাকার কাঠামো স্থাপন করা হয়। দিনটি ছিল 25 জুন সুগাওয়ারা নো মিচিজেনের জন্মদিন। তিনি একজন প্রাচীন পণ্ডিত যাকে শিক্ষার দেবতা হিসেবে পূজা করা হতো। 5 মিটার প্রশস্ত বড় বৃত্তাকার কাঠামোটি উপাসনালয়ের মিনার তোরণে স্থাপন করা হয়েছিল। দর্শনার্থীরা বৃষ্টি উপেক্ষা করে এই গোলাকার কাঠামোর ভেতর দিয়ে প্রবেশ করেন। মধ্য জাপানের মিয়ে জেলার একজন নারী বলেন যে তিনি অবশেষে চিনোয়া পার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। তিনি আরও বলেন যে এই অভিজ্ঞতায় তিনি অভিভূত হয়েছেন। দর্শনার্থীরা মঙ্গলবার পর্যন্ত এই ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান। চলুন একসঙ্গে আমরা শিখি জাপানি ভাষা।
0: আজ এ আসরের 17তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে বলবেন যে এই মুহূর্তে বা ইদানিং আপনি কি করছেন।
1: জাপানের নাগানো জেলার একটি উষ্ণ প্রস্রবণ দেখতে এসে চীনা ফটোগ্রাফার মিয়া ছবি তুলে চলেছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বানরেরা উষ্ণ জলে স্নান করতে নামে। এখানে ঘুরতে আসা এক জাপানি দম্পতির সঙ্গে তার পরিচয় হলো, আর তখন তারা তিনজনে মিলে গেল।

0: সংলাপ শুনলেন, এবারে প্রতিটি লাইনের অর্থ জেনে নেওয়া যাক।
1: জাপানি দম্পতির মধ্যে স্ত্রী সবার জন্য সোবা নুডলস অর্ডার করলেন।
2: ওসোবা মিৎসু ওনেগাইশিমাসু,
0: তিনজনের জন্য সোবা নুডলস দিন প্লিজ।
1: অর্ডার শুনে নিয়ে দোকানের কর্মী বললেন,
3: হাই,
0: ঠিক আছে।
1: স্ত্রী মিয়ার কাছে জানতে চাইলেন,
0: আপনি কি জাপানে পর্যটক হিসেবে বেড়াতে এসেছেন?
1: মিয়া উত্তরে
3: জানায়,
0: আসলে আমি একজন ফটোগ্রাফার, আর এর মাধ্যমে আমি বহির্বিশ্বে জাপানকে তুলে ধরছি। এ কারণে জাপানের বিভিন্ন স্থান ভ্রমণ করে চলেছি।
1: পর্যটক দম্পতির মধ্যে স্বামী বললেন,
0: সে তো এক দারুণ ব্যাপার।
1: তাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল তখন সোবা নুডলস তৈরি হচ্ছিল। একটু পরে খাবার তৈরি হয়ে গেলে দোকানের কর্মী টেবিলে এনে তা পরিবেশন করল।
0: আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছি, এই নিন, অর্ডার করা খাবার তৈরি হয়ে গেছে।
1: ভ্রমণের সময় সাক্ষাৎ ঘটা লোকজনের সঙ্গে কথা বলতে পারলে ভালোই লাগে।
0: আমাদের আজকের পাঠের মূল বাক্য হচ্ছে, আমি জাপান জুড়ে ভ্রমণ করছি। এই বাক্যটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি জাপানিতে সহজেই বলতে পারবেন ইদানিং আপনি কি করছেন। শব্দার্থগুলো এবার জেনে নেওয়া যাক।
4: নিহং
0: মানে হল জাপান, মনে আছে তো? আর কথাগুলোর অর্থ ভ্রমণ করছি। আজকের ব্যাকরণগত পয়েন্ট হচ্ছে কথাটির শব্দবিন্যাস, যার অর্থ আমি ভ্রমণ করে চলেছি অথবা আমি ভ্রমণ করছি। ইদানিংকালে আপনি কি করছেন বা এই মুহূর্তে কি করছেন তা প্রকাশের অভিব্যক্তি এটি। জাপানি ক্রিয়াপদের তে রূপের সঙ্গে ইমাস যুক্ত করে এই অভিব্যক্তি প্রকাশ করতে হয়। ভ্রমণ করা বা ক্রিয়াপদের তে রূপ হচ্ছে এর সঙ্গে
4: ইমাস
0: কথাটি জুড়ে দিলে পুরো কথাটি হয়ে
4: দাঁড়ায়।
1: বন্ধুরা, এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন। আজকের পাঠের কথোপকথনে মিয়া বলেছে, আমি বিদেশে লোকজনের কাছে জাপানকে তুলে ধরছি বা পরিচয় করিয়ে দিচ্ছি। নিহন্ন কোতো ও কাইগাইনি শোকাই শিতেইমাস, এই বাক্যেও ইদানিংকালে করতে থাকা কাজ প্রকাশের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে।
0: ঠিকই বলেছেন,
4: শোকাই শিতেইমাস
0: অর্থাৎ আমি পরিচয় করিয়ে দিচ্ছি কথাটি গঠিত হয়েছে পরিচয় করানো
4: শোকাই সুরু
0: ক্রিয়াটির তে রূপ
4: শোকাই শিতে
0: এবং এর সঙ্গে যোগ করার মাধ্যমে। বন্ধুরা, এবারে একটি সংলাপ শুনি যেখানে কেউ একজন বলছে যে সে জাপানে কি করছে।
5: ryokou desu ka? Hai. Achikochi ryokou shite imasu.
0: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
5: ryokou desu ka?
1: আপনি কি বেড়াতে এসেছেন?
4: ryokou
0: এই বিশেষ পদটির অর্থ হলো ভ্রমণ।
5: হাই, আজকোচি ryokou shite imasu।
1: হ্যাঁ, আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি।
4: হাই
0: কথাটির অর্থ হ্যাঁ এবং
4: আজকোচি
0: মানে হলো এখানে সেখানে।
1: এবারে শুনে শুনে বলুন।
4: ryokou desu ka? Hai. আচিকোচি ryokou shite imasu।
0: এবারে আপনি ইদানিং জাপানি ভাষা শিখছেন, বলতে চাইলে কি বলবেন? জাপানি ভাষা কথাটির জাপানি হচ্ছে
4: নিহঙ্গো।
0: অধ্যয়ন করা মানে হল
4: বেঙ্কিও সুরু,
0: আর এই যৌগিক ক্রিয়াটির তে রূপ হবে
4: বেঙ্কিও শিতে।
0: এবার তাহলে চালিয়ে যান।
5: নিহঙ্গো বেঙ্কিও শিতেইমাসু। 日本語を勉強しています。

0: এবারে আরও শিখি পর্ব। এ পর্বে এবার আমরা শিখব জাপানিতে গণনা করার বিশেষ কিছু নিয়ম।
1: লক্ষণীয় ব্যাপার হচ্ছে, কোনো জিনিসের সংখ্যা বোঝাতে একটি, দুটি, তিনটি ইত্যাদি অর্থে জাপানিতে ইচি, নি, সান ইত্যাদি শব্দগুলোর পরিবর্তে বিশেষ ধরনের সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়। একটি থেকে পাঁচটি পর্যন্ত সংখ্যাগত পরিমাণ কিভাবে বলা হয় তা মনোযোগ দিয়ে শুনুন। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি,
2: ইচুৎসু।
0: এই পাঠের কথোপকথনে জাপানি দম্পতির মধ্যে স্ত্রী তিনটি অর্থাৎ তিনজনের জন্য সোবা নুডলস অর্ডার করার সময় বলেছেন,
2: ওসোবা মিৎসু ওনেগাই শিমাসু।
1: এবার শুনে শুনে বলুন। একটি,
2: হিতোৎসু,
1: দুটি,
2: ফুতাৎসু,
1: তিনটি,
2: মিৎসু,
1: চারটি,
2: ইয়োৎসু,
1: পাঁচটি,
2: ইচুৎসু।
0: এ পর্যায়ে শ্রোতাবন্ধু চলুন আরও একবার শুনি আজকের পাঠের সংলাপগুলো।
3: ওসোবা মিৎসু ওনেগাই শিমাসু।
4: হাই,
3: নিহোন এ ওয়া কানকো দেসু কা?
4: ওয়াতাশি ওয়া শাশিন কা দে নিহোন নো কোটো ও কাইগাই নি শোকাই শিতে ইমাসু। সোরে দে নিহোন ও ryokou শিতে ইমাসু।
5: সোরে ওয়া সুবারাশি নে।
4: ওমাতাসে শিমাশিতা।
1: আজকের পাঠে সোবা নুডলস নিয়ে কথা হচ্ছে, তাই এটাই সুযোগ কাইতো আপনার ভোজন বিশারদ পর্বে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার।
0: আবহমান কাল ধরে জাপান জুড়ে এক জনপ্রিয় নুডলস পদ হচ্ছে সোবা নুডলস। ইংরেজিতে বাকহুইট নামে পরিচিত এক ধরনের শস্য আছে যার জাপানি নাম সোবা। এর ময়দা থেকেই তৈরি করা হয় সোবা নুডলস। এটি ঠান্ডা অবস্থায় সয়াভিত্তিক সসের মধ্যে ডুবিয়ে যেমন খাওয়া যায়, তেমনি আবার হালকা ফ্লেভারের গরম স্যুপের মধ্যে ঢেলেও খাওয়া যায়। আর সমগ্র জাপানের আনাচে কানাচে ছড়িয়ে আছে সোবা নুডলসের রেস্তোরাঁ। যেখানেই দোকান পাট সেখানেই খুঁজে পাবেন সোবা নুডলস।
1: আরেকটা ব্যাপার হলো, সোবা নুডলস খাওয়ার সময় বেশ শব্দ করে সুরুত করে মুখে ঢুকিয়ে দেয়া হয়। প্রথম প্রথম অবাক হলেও এখন আমি ওই শব্দ শুনতে অভ্যস্ত হয়ে গেছি।
0: জাপানে প্রথাগতভাবে ঠিক এভাবেই সোবা নুডলস খাওয়া হয়ে থাকে, তবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, সুরুত করে টেনে খাওয়ার সময় নুডলসের সঙ্গে কিছুটা বাতাসও মুখে চলে যায়, ফলে সোবা নুডলসের আসল সুগন্ধ আরও ভালোভাবে উপভোগ করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন। কিন্তু
1: আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠান শোনার।